সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করেছো আজি পুয়া। আজি বৃহস্পতিবার, 1433 ভাস্কর আব্দর, জেঠ মাহর আজি 27 দিন, 2026 খ্রিস্টাব্দ।

0: পিছৰ দুখৰ অলপ ৱেষ্টাৰ্ণ মিউজিক অলপ মিলাই দিছিলে, তেনেকেই তেওঁ গীতবিলাক ৰচনা কৰিছিলে। আৰু তেওঁ বিদেশী সুৰৰ আলম লৈ যেতিয়া লিখিছিলে, তাত তেওঁ মানে সান মানে মানুহৰ সংস্কৃতিটো সলনি হ'ব লাগে, আনক আঁকোৱালি লোৱাৰ তেওঁ প্ৰচেষ্টা কৰিছিলে, আৰু সেইমতেই পিছলৈও যাতে আগবঢ়াই নিয়ে তাৰ কাৰণে তেওঁ মনে প্ৰাণে বিচাৰিছিলে।
1: তাকো থলুৱা সাঁচত ঢালি পেলাই,
0: হয় তাত থলুৱা ঢালি।
1: সেইকাৰণে হেমংগ বিশ্বাসে লিখিছিলে যে বিহুৰ পেপাৰ সতে গাঁঠি দিলা স্পেনিছ গীটাৰ,
0: হয় হয়
1: এটা কবিতা লিখিছিলে।
2: কবি জ্যোতিপ্ৰসাদ বিশ্বশিল্পী, শিল্পী মই তিনিও কালৰ, অতীতৰ বৰ্তমানৰ অনাগত ভৱিষ্যৰ, আদিতেই যাত্ৰা কৰি অনাদিলে যাওঁ, ধ্বংসৰ মাজেদি মই ৰূপান্তৰেদি ৰূপ পাই নৱতম সৃষ্টিৰ খলিতা জনাওঁ, জনতাৰ হৃদয়ত মোৰ সোণোৱালী দেশ, মই পিন্ধো বিশ্ববেশ, নতুন দৃষ্টিৰে চাওঁ সৃষ্টি অনিমেষ, নানা ভাষা নানা আশা নানা জাতি বর্ণ জিনি, মই শুনো ঋণী ঋণী বিশ্ব জনতার এক অপূর্ব সঙ্গীত, সেই সঙ্গীতর প্রতিধ্বনি তোলো মোর গানে সুরে, সাম্যর সমৃদ্ধির সৌন্দর্যর মহামহত্বর পাতি বলে শান্তির নবলোক এই পৃথিবীত, মোর কল্পনা মেধা বুদ্ধি মণিহারে মুখে করি সংস্কৃতির অপূর্ব আধার, মুখে খনিতা করি জ্বলাও বিশ্ব সাকি বিশ্ব জনতা পূজার, সেই পূজার প্রধান অর্ঘ করি মই মুখে দিও উপহার, মুখে করি সুরস প্রসার বিশ্বজুড়ি জনতার, জয় জয়কার বিশ্বজুড়ি জনতার, জয় জয়কার হোক জয় জয়কার।
3: অভিলেখাগাৰৰ পৰা অনুষ্ঠানটিৰ আজিলৈ ইমানতেই অন্ত পৰিল। অনুষ্ঠানটিৰ প্ৰযোজনা আছিল ইন্দ্ৰজিৎ দাসৰ।

0: সীমান্তবর্তী দীপসর গাঁত রাইজে প্রায় 1 লাখ টাকা বিয়ার করে এখন বাঁহর হাঁক নির্মাণ করেছে। স্থানীয় লোকসকলের সহযোগিতা আর শ্রমদানের জড়িয়ে নিয়মিত এই হাঁকখনের জড়িয়ে প্রতিদিনে সহস্রাধিক শিক্ষার্থী আর সাধারণ লোকে যাতায়াত করল। বিগত প্রায় 10 বছর ধরে রাইজে নিজা উদ্যোগত হাঁকখ নির্মাণ আর সংরক্ষণ করে আসছে। অঞ্চলবাসী এই সমূহীয়া প্রচেষ্টার জড়িয়ে যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রাখি একতা আর আত্মনির্ভরশীলতার অনন্য নিদর্শন দাঙি ধরেছে। ইফালে গাঁওবাসী নবনির্বাচিত বিধায়ক মুহিবুর রহমান আর রাজ্য সরকারের ওসর উক্ত স্থানত এখন স্থায়ী RCC দলং নির্মাণ করে দেওয়ার আহ্বান জানাইছে।
1: ভারতের লোকপিয়াল 2027 সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে দক্ষিণ হালমারা মানগ্রাসের জেলা প্রশাসনে আয়োজন করার প্রথম পর্যায়ের হাউস লিস্টিং এন্ড হাউসিং সেন্সাস বিষয়ক 3 দিনিয়া জেলা পর্যায়ের প্রশিক্ষণ কার্যসূচীর সামরণি পড়েছে। এই বিষয়ে বিতং বর্ণনার সহিত আমার সংবাদদাতা শেখ জেসমিনারা পারভিন।
0: 2 জুনের 4 জুনলৈ জেলা আয়ুক্তর কার্যালয়ের সভাকক্ষ অনুষ্ঠিত এই প্রশিক্ষণ জেলাখনের বিভিন্ন বিভাগের বিষয় কর্মচারীসকলে অংশগ্রহণ করে। প্রশিক্ষণত গৃহ তালিকাভুক্তকরণ, গৃহ গণনা, তথ্য

0: কেকের কণ্ঠত বজরঙ্গী ভাইজান ছবির গীতটি শুনিলে।
1: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর, কথা কি
2: নহব কিয়? হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে,
1: তার মানে?
2: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
1: কি হয়
2: হের নহয় কি, যক্ষ্মা রোগ ধরা পেলোয়া, মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ, সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার বিনামূলিয়া পরামর্শ, আর তোর যদি বিপিএল কার্ড আছে হলে তো গাখিরতে মহর খুঁটি,
1: মানে
2: তোর কারণে সকল বিনামূলিয়া, আর জ্যেষ্ঠ নাগরিকর 50%
1: রেহাই, হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার।
3: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।
0: শেষৰ গৰাকী শ্ৰোতাৰ সৈতে সংযুক্ত হৈছো। হেল্ল' হেল্ল' নমস্কাৰ,
4: মই যোৱাবাৰ আছো দিনেশ শৰ্মা।
0: অ দিনেশ শৰ্মা ডাঙৰীয়া, ভালে আছে?
4: ভালে আছো বাইদেউ।
0: হয় হয় আছো। কওকচোন, আজি কোনটো গীত শুনিব বিচাৰিব?
4: মই জুবিন গাৰ্গৰ গীত বজাই দিলাব।
0: জুবিন গাৰ্গৰ গীত, হয় বাৰু। কেনেধৰণে ব্যস্ত হৈ আছে এতিয়া? শুনিব আমাৰ অনুষ্ঠান সমূহ শুনি থাকিব, নাটক নিয়মীয়াকৈ হৈ আছে, প্ৰচাৰ হৈ আছে। হয় বাৰু, আমালৈ ফোন কৰাৰ বাবে ধন্যবাদ, আমাৰ সময়ো কমি আহিছে। আপোনাৰ কি কৈছে, কওক সময়ো কমি আহিছে।
4: মন্তু বৰা, সদৰা, নিৰূপ দৰা, কল্পনা দৰা, মাধৱী নাথ,
0: হয় ধন্যবাদ আপোনালৈ, আপোনাৰ অনুৰোধৰ গীতটি আমি বজাইছো।
4: ধন্যবাদ।

জুবিন গার্গ আর সহশিল্পীর কণ্ঠর গীতটি শুনিলে। লাইভ ফোন ইন কল্পতরু অনুষ্ঠানটির আজিল ইমানতে অন্ত পড়িল। এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু, আরম্ভ করা হয়েছে মাটির গান। অনুষ্ঠানত প্রথমে শুনাবলে লওয়া হয়েছে রাজু কুমার মুসাহারীর কণ্ঠর এটি বরুণ।

কর্ডং লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু বীরটার জিঠা বীরটা পড়িয়ে বাংলি মরণ সিংহার কলা সংস্কৃতি মাতে লুণ কেপাচি টাক আফান কাম কেকলেম হাওয়ার লো বাংফো আনং গেছে ঠাং আর্টিস্ট আফান সঙ্গীত নাটক একাডেমি আনং এ পাজির পনল সেন্ট্রেল কালচারেল মিনিস্ট্রি পেন কে পাকলাং আটেংকে সত্রিয় আর্টিস্ট প্রেম উজা বরবায়ন লাপেন্টে কথক আর্টিস্ট বিপুল চন্দ্র দাস সুরিহিনীরা এঙ্কয়রা প্রিয়ানিং খান আফান একাডেমি আনং এ লংল লাসন থাক থাকসি সুরিহিনীরা এঙ্কয়রা ফোয়ানিং খান আফান সত্রিয় আর্টিস্ট মল্লিকা কন্দলি সত্রিয় সঙ্গীত মাতে নৃত্য শিল্পী ভাস্কর জ্যোতি উজা লাপেন্টে কেচেপার্জানহীন চেতনা দাস একাডেমি আনং এ লংল সত্রিয় নৃত্য আফান মীনাক্ষী মেধি নৃত্য ডাইরেক্টর আফান বিদ্যুৎ কুমার নাথ লাপেন্টে লোক সঙ্গীত শিল্পী দিলীপ হিরা আফান সুরিহিনীরা এঙ্কয়রাপ্লি আনিং খান আফান উস্তাদ বিসমুল্লাহ খান আনং এ পাজির পনল সুরিহিনীরা এঙ্কয়রাফো নিং খান আফান খোলবাদক দেবজিৎ শইকীয়া সত্রিয় নৃত্য নিরঞ্জন শইকীয়া বরবায়ন লাপেন্টে টুকারি আর্টিস্ট হীরক জ্যোতি শর্মা উস্তাদ বিসমুল্লাহ খান আনং এ লংল সেন্ট্রেল কালচারেল মিনিস্ট্রি পেন কেপাকলাং আটেংকে নন এবয় ডেটারলো বাংথ্রক্সিয়া মুলুক আফান সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ একাডেমি রত্ন পাজিরল হাবার আলো পুথত থানবাং এপয়েন্টমেন্ট কিপিয়া ফান কাম পাংচেংল এডুকেশন ডিপার্টমেন্ট আর পু কেলং আফি বাংসো ডিপার্টমেন্ট পেনাং আন মাই কেপাদুপন এডুকেশন মিনিস্টার ডক্টর রনুজ পেগু পেন্সি পাতুমি বীরটা কেপাচি টাক আঠেংন বাংসো আলাম থান পাচি নিল আলং লিখিনিং জি কে থানবাং আং হয় আকেলে কেদো আলাম শিক্ষা সেতু এফ আলং লংপ আকেলে আং হয় কেপাপ্লেং আপুথাক ডিপার্টমেন্ট নন এ বয় কো আন আফাই থানবাং রিটায়ারমেন্ট বাংসো আপুথাক আর ডি পিপো পু আলংলি নিজেল আলং লিখিনিং জি কে এপয়েন্টমেন্ট এডভার্টাইজমেন্ট পেন এপয়েন্টমেন্ট কেলং আন বাংসো জাকাহুত অং দুং থানবাং আতুম রিটায়ারমেন্ট এনপো লাপেন অং দুং আং হয় আকেলে দোপো লাসি নন এব এপয়েন্টমেন্ট আহুত সুরিহিনীরা এঙ্কয়রা থ্রক্সি আনিং কান থেরিয়া চেকলো নিফাই থং কেবরাইসি আংবং কো আন আফাই আকিলি দোজিমা বাংসো পুথাক লাংচারি বনপ আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড হায়ার সেকেন্ডারি ফার্স্ট লাপেন্টে সেকেন্ড ইয়ার আফান নিংকান ইসেক সাতলাংকে পাদ জি রুটিন পাকলাংলো বোর্ড পেনকে পাকলাং আটেংকে কেবাং জি হায়ার সেকেন্ডারি ফাইনেল সাতলাং সুরিহিনীরা এঙ্কয়রাপ্লি থাং থাং থেরে আচেকলো পাদপ হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ার আফান বসিক আচেকলো আহুত ফার্স্ট বেড সাতলাং চিটিয়া চেকলো হাভিয়ারলি সাতলাং ফ্রেয় আচেকলো সেকেন্ড বেড সাতলাং লপেন্টে মাতিয়ং আচেকলো পুথত সাতলাং কেলাং পাদপো হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার আফান পাইপা আচেকলো ফার্স্ট বেড আসাতলাং পাদপো লাসন থাক থাকসি হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার হাভিয়ারলি সাতলাং ফেরে আচেকলো লপেন্টে সুরিহিনী রাইং কয়রা থ্রক্সি আর কয় আচেকলো সেকেন্ড বেড সাতলাং

লাকে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু কার্বি আংডেঙ্গে বাংলাকে মিডিয়াম ভেবেলং মিটার্স ফারুপ লিরা ক্রিসিরা টকবরফো কিলোহার সালং ফারু থ্রক সিরা এংকরা সির কে লাপেন এফ এম অলংকে ফারু ইসিরা ইসিরা টকবর থ্রক মেগাহার্স পিনিগে বসিগনিফাই ক্রেসি থেমানানি

0: জংসি লং পে জয়ু পুলোটে লবং সুয়ং চেহু থুদেট তাহাই দমকল আপেন লংটু আকুং আর রায়ালং লং পাচি টিবক লং লেট নাই যে জংসি লংচি টিবক দু পুলোটে লবং সুয়িমালং ব্লিচিং পাউডার মতে আদুক রিক পেন তাই নাই যে নিচি বিক থা কিজুনা লং কি বি আলং বং মতে আফুলে কাইকে তা দিবের নাই যে লং কাচু এন আহুতা ইরি পেন চিফুবক নে আবে কেদিন কেথন তং আহার লু আসন পেনসি লং চোসক নাই যে
1: লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু দনমার্লিয়া দন্তু লুনবারী মাংডেং দামে লুনাং পিনি লুনবারী মাংডেং আলং আফ্রাংসি পাপুরাম তিমু প্যানকে লুন আলুন আরজিক লংপো আরজিক সেনাং রিটনং চেংথিয়ালুন
2: ইরু কেকা

চিম বঙ্গ খাকে আজাবি মিন মেলো তাং দোখা যাদ মিন মেলো তাং ও জিন্তা জিন্দাং নো নংক্লুরা সন্তাং তাং ও তামাকাই তা তুরু গেরলো তাং

0: লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বিং ডেঙ্কে বাং লাকে মিডিয়াম ভেভ লং মিটার্স ফারুক সিরা ক্রে সিরা টপর ফো কিলো হার্স লং ফারুক সিরা ইংকরা সিরকে লোপেন এফ এম লংকে ফারু ইসিরা ইসিরা টপর ট্রক মেগা হার্স ধর্মালি লুনবারি মংডেং লং আদুন টু সরত বে পেন কিলুন লোনার জিগ লং পো আলুন কে বং অয় আলুন সেং লং আর্জির আর্জিক সেনা
1: Boy!

এলো দুঞ্জুইতে নাং মেথারে পোয়াবাং কে কাইসোনে দিন আন্তাতে নে নে নাং ফা

0: পর্যায়ের আমি বিক্রি করালে একটা সুন্দর পরিচালনা পদ্ধতিতে তাদের সেইখানে আমি পরিচালিত করবো, কারণ সেইখানে সম্পূর্ণ শিশু অবস্থা থাকে, প্রথম অবস্থা তাক যে প্রতিপাল করবেন একবারে প্রখর সূর্য রশ্মির বসায় পালে, ঠিক তেনেকে ঘন বরষুণের বসায় বা পোক পড়া বেমার আজার লাগিলে উপযুক্ত পরিমাণের দরব দি বা সদায় পাতলিয়াকে পানি দি পালে তার যেখানে পরিচালনার পদ্ধতি বিক্রি নোহার পর্যন্ত তেনেকে আমি সেইখানে রাখব লাগিব।
1: এইবর মানে প্রায় ধর আপনার 8-9 মাহর পর কেউ 12 মাহলকে প্রতিপালন করবলগা হয়, গতি কারণ একটা পুলি আজি গ্রাফটিং করার লগেলগে
0: বিক্রি নহয়,
1: তার একটা নিয়ম আছে, কিছু আপনার এইবিল স্ট্যান্ডার্ড বা মাপক কিছু আছে যে কোনটো পুলি তার পাট কি খিলা থাকিব লাগিব, কিমান বয়স হব লাগিব গ্রাফটিং করার পিছর পৰা, এবছরিয়া হব লাগিব নে 9 মহিয়া হব লাগিব, এবো করে স্ট্যান্ডার্ডস বিলাক আছে। তো এনেকাকে যদি সেইবিল বস্তু এখন নার্সারি যদি ভালকে মেইনটেইন করে গ্রাহকে মানে তাতে অর্থ মানে
0: খরচ করব একটা কথা। তারপর আন একটা কথা হয়েছে যেনেকে আমি প্রতিটা ক্ষেত্রতে বিপণনের ক্ষেত্রে আমি বিজ্ঞাপনের আমি আশ্রয় লোক, গতি নার্সারি এখনের ক্ষেত্রতো আমার যে উৎপাদিত পুলি বা রোপণ সামগ্রী থাকিব সেইবর আমি বিজ্ঞাপনের জড়িয়ে তার বিপণনের আমি একটা ব্যবস্থা আমি করব যে মূল নার্সারি এনেকা ধরনের পুলি এনেকা উন্নত জাতের সামগ্রী রোপণ সামগ্রী পাওয়া যায়, গতি বিজ্ঞাপনটা একটা একটা এই ক্ষেত্রে একটা একটা গুরুত্বপূর্ণ কথা। তারপর আন একটা কথা আহে নার্সারি পাইকারি আর খুচুরা বিক্রির বেলেগ বেলেগ ধরনের ব্যবস্থা থাকিব লাগিব, যদি যদি কোনোবাই পাইকারি হিসাবে নিয়ে তেতিয়াহলে তেওঁক এটা বেলেগ এটা ধরনের মূল্য দিব বা খুচুরা হিসাবে নিলে মূল্যটো বেলেগ হব, গতি এইকটা কথার উপর মনোনিবেশ করলেই মই ভাবো নার্সারি ব্যবসায়িক ভাবে
1: যেহেতু বর্তমান একেবারে মানে ধর মাশরুমের নিচিনাকে নার্সারি বিলাক গ্রোথ হয়েছে বা নার্সারি স্থাপন হয়েছে বিভিন্ন জায়গা মানে বিভিন্ন থোপা আছে, তেওঁলোকৰ মাজত একটা কম্পিটিশন বা প্রতিযোগিতাও এটা হয়ে আছে, গতি গুণগত মানদণ্ডর পুলি মানে কম দামত উচিত মূল্য দিব মানে সেই নার্সারি ম্যানজন বা নার্সারি উদ্যোগী জনের উপর কিন্তু নির্ভর অল্প মানে মানে ঠিক রিজনেবল প্রাইস বলে কয় উচিত মূল্য
0: আর
1: মানে গুণগত মানদণ্ড এই দুটা হলে
2: হয়। এটা নার্সারি যখন উদ্যোগী আপনি উদ্যোগী বলেই কৈছে তেখেত সকলক শস্যর পুলি প্রস্তুতি আর বিক্রির উপরেও
1: গুৱাহাটী চহৰত মহানগৰীত সেই কামবোৰ কৰি আছে আৰু যথেষ্টভাৱে লাভ পাইছে। এক নম্বৰ কথাটো হল কি মন কৰিব যে এই তেওঁৰ ওচৰত যিবোৰ সমল আহিব তেওঁৰ ফুলৰ পুলি থাকিব বিশেষকে ফুলৰ পুলি আৰু কিছুমান চাব আপুনি টাবত থকা পাতি সৌন্দর্য বহুয়ার
2: তেনকা ধরনের
1: মানে বহুতখিনি উদ্ভিদ আছে, এতিয়া তেও সাব আজিকালি বিভিন্ন স্থান কার্যালয় আদিত মানে সৌন্দর্য বর্ধনের বাবে ফুলাম পাত্র যোগানোর একটা ব্যবস্থা আছে, আজি সাব যে বহুত আপনার ধর আপনার ইয়ার আকাশবাণীর যেনবা যে ইয়ারে যেনবা আপনার নিজে তো আপনাদের করেছেই তার প্রয়োজনে বহুত এনেকা কার্যালয় আছে যার সেইখানে সুবিধা নাই, কিন্তু যেটু ফুলাম টাব সেইটোরে মানে তার যেটু চৌহদ বা কার্যালয় যে বারান্দা রাস্তা এইবিল সঞ্চয়
2: বহাবসারি
1: আছে মানে ইয়াতে সেবাটো
0: আগবঢ়ায়
1: আর সময় সময় এইখানে সলনি করে দিয়ে আকো এইখানে যদি অকমান অল্প মরা মোজা নিচিনা হয় এইখানে সলনি করে দ্বিতীয় সেট এটা আনি পিনে আকো লগাই দিয়ে তেনেকা ধরনের একটা সার্ভিস দিয়ে আর সেইটার বিনিময়ত ভাল পয়সাটা পায়। আর দ্বিতীয়তে বহুত ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন মেল মিটিংত যখন মঞ্চ সজ্জার কারণে বহুখিনি ফুলের পাতর টাবর দরকার হয়, গতি নার্সারি এখন যদি গোটেই এই গোটেই সামগ্রী বা সরঞ্জাম থাকে মানে সেই মঞ্চ সজ্জার একটা ডর ব্যবসায় এটা করব পারে। তার উপর দেখা যায় বহু সময় চহত বিল সুন্দরকে যাতে লেন্ডস্কেপ গার্ডেন বলে কোয়া হয় তারমানে যে নার্সারি হাতত আসলে যমল থাকিব সেইটোরে সৌন্দর্য বর্ধনের কারণে বিভিন্ন ধাম করব পারে, লেন্ডস্কেপ গার্ডেনিং বা যে আমার সৌন্দর্য বহনের কারণে এটা স্থানের সৌন্দর্য বহাব কারণে লেন্ডস্কেপ গার্ডেনের কারণে
2: কিনেও
1: আছে নার্সারি যদি হাতত যেহেতু বস্তু যদি বোলে আমার সময় নাই আর মানুষও নাই আপনাদের সাত বাগিচাখন তৈয়ার করে দিও তেতিয়া তেও টাবত আপনি কোয়ার নিচিনাকে টাবত থাকা নেমু টেঙা টাবত থাকা আপনার আম মানে বিভিন্ন ধরনের টাবতে থাকা বোলে আপনার পদিনা টাবতে থাকা বোলে আপনার তুলসী এনেকা বস্তু আনি পিনে সাত বাগিচাখন সজাই দিব পারে, গতি ধর সে ক্ষেত্রে ডর সহায় এটা হয়। আর এটা হয় দেখা যায় যে ফুলের বুকেও বনাব পারে মানে বুকের মানে কার্পেট গ্রাস বলে কোয়া হয় যে মানে বাঁপতিয়া ঘাঁ তারপর কোরিয়ান ঘাঁ লয় দিয়া ঘাঁ এনেকা বেলেগ বেলেগ ধরনের ঘাঁ থাকে সেই তারপর লন খন বনায় দিব পারে তেনকা ধরনের
2: অসমৰ সফল।

2024 সাহিত্য একাডেমি পুরস্কারেণ সম্মানিত আসিত। আনন্দস্য গৌরবস্য চ বিষয়ো ইয়ৎ অস্য মহাভাগস্য অসম বাংমঞ্জরী ইতি গ্রন্থো অষ্টাদশাধিক দ্বিসহস্রতমে বর্ষে 2018 সংস্কৃত ভাষায়াম অনুবাদ শাখায়াম সাহিত্য একাডেমি ইতি পুরস্কারেণ সমলঙ্কৃত আসিত। এবং সাহিত্য ক্ষেত্রে বারদ্বয়ম সর্বস্ব সম্মানেন বিভূষণম অসমবাসীনাং কৃতে নূনমেব যশস্যু বিষয়ঃ। কাব্যস্যস্য সর্বে শ্লোকাঃ সংস্কৃত সাহিত্যস্য অতীব জনপ্রিয়া নুস্তুপ ছন্দসা বিরচিতাঃ। কাব্যে অস্মিন দ্বাবিংশত্যধিক দ্বিশত সংখ্যকাঃ শ্লোকাঃ সন্তি। খ্রিস্টীয় সপ্তম শতিকায়াঃ প্রাচীন কামরূপস্য প্রজ্জ্বল ভাস্কর নিভস্য বিদুষাং পৃষ্ঠপোষকস্য ভৌমকুল ললামভূতস্য কুমার ভাস্কর বর্মণঃ জীবন পরিক্রমাম আশ্রিত্য কাব্যমিদম বিরচিতম ভবতি। কাব্যস্য বিষয়বস্তুনঃ বর্ণন পরিক্রমায়াম পৃষ্ঠভূমিরূপেণ নৈকে বিষয়াঃ কাব্যিকসৌষ্ঠবেন চিত্রিয়ন্তে। প্রনিধানীয়ং ইয়ৎ কবিনা প্রসঙ্গানুসারম প্রাচীন কামরূপস্য তথৈব অসমরাজ্যস্য ভৌগোলিকস্থিতিঃ প্রাকৃতিকসৌন্দর্যম ব্রহ্মপুত্রনদস্য উদ্ভবঃ বঙ্গোপসাগরং প্রতি যাত্রা রাজ্যস্য নাম্নাম তাৎপর্যম প্রাগৈতিহাসিকনৃপতীনাং তথৈব ঐতিহাসিকনৃপতীনাম বর্ণনম ভৌমকুলস্য উদ্ভবঃ কুমারভাস্করবর্মণঃ শাসনকালঃ রাজ্ঞঃ বিদ্যানুরাগঃ কনৌজাধিপতিনা হর্ষবর্ধনেন মিত্রতা গৌরং প্রতি যুদ্ধযাত্রা সৈনিকসৌগতিকস্য হিউয়েনসাং ইত্যস্য কামরূপাগমনম ইত্যাদয়ঃ বিষয়াঃ কাব্যিকরীত্যা সমুপস্থাপিতাঃ। অনুপম কাব্যিক সৌন্দর্যেন সমৃদ্ধম কাব্যমিদম বহুবি বৈশিষ্ট্যে সমলঙ্কৃতম। সমাপ্তিকামো মঙ্গলম আচরেত ইতি ভারতীয় পরম্পরাম আশ্রিত্য তথৈব সংস্কৃতালঙ্কারশাস্ত্রাণাম নির্দেশং বা অনুসৃত্য কাব্যমিদম মঙ্গলাচরণাত্মক শ্লোকেন প্রারভতে। অসমস্য জনজীবনস্য তথৈব সভ্যতা সংস্কৃত্যাদীনাম জীবিতস্বরূপস্য ব্রহ্মপুত্রনদস্য সংকীর্তনেন কাব্যমিদম প্রারভতে। ততঃ ব্রহ্মপুত্রস্য পরমপূতে জলে স্নানতর্পণাদীনাম ফলম বর্ণিতম। ব্রহ্মপুত্রস্য বঙ্গোপসাগরং প্রতি বৈচিত্র্যপূর্ণা যাত্রা কথিতা। সমুল্লেখনীয়ম ইয়ৎ কবিনা ব্রহ্মপুত্রস্য উপনদ্যঃ ধনশ্রী ভরলী প্রভৃতয়ঃ ভগিনীকল্পা ইত্যনেন বর্ণ্যন্তে। ততঃ পাগলাদিয়েতি খ্যাতঃ নদী বিশেষঃ সুদর ইতি আখ্যা দীয়তে। যথা একস্ত সুদরস্তস্য বাতুলতুয় নামকঃ পাগলাদিয়েতি বিখ্যাতঃ বর্ষাসু প্রলয়ঙ্করঃ। স্মর্তব্যম ইয়ৎ নলবাড়ী ইতি সংমণ্ডলে বিদ্যমানোয়ং কবিনা বর্ণিত নদী বিশেষঃ বর্ষাসু ভয়ঙ্কর রূপম ধারয়তি। ততঃ ব্রহ্মপুত্রস্য গতিপথঃ বর্ণনায়াম তিব্বতে চাম্পু ইতি নাম্নঃ প্রসঙ্গম আনীয় তদীয়ানাং ভাষায়াম চুচিকর ইতি অর্থঃ চণ্ডুবদ্ধ শ্লোকেন বর্ণিত। ব্রহ্মপুত্রস্য গতিপথি সংযুক্তানি পৌরাণিক বৃত্তান্তানি সপ্রসঙ্গম বর্ণিতানি ভবন্তি। ব্রহ্মপুত্রস্য লৌহিত্য নাম্নঃ তথৈব বৃদ্ধ লৌহিত্য ইতি নাম্নঃ সার্থকা ব্যাখ্যা প্রদীয়তে। এবং উপমালঙ্কারেণ অসমবাসীনাং কৃতে ব্রহ্মপুত্রস্য সুগভীরঃ সম্বন্ধঃ চিত্র্যতে। অত্রৈত্য ভিন্ন গোষ্ঠীনাম ভিন্ন ধর্মানুসারীনাম সংস্কৃতেঃ স্বর্ণরেখেব বহত্যসু পুরাতনঃ। অসমরাজ্যস্য নামানি পৌরাণিক বৃত্তান্তাদিভিঃ সহ ব্যাখ্যায়ন্তে। কামরূপ ইতি নাম প্রসঙ্গে কালিকা পুরাণাদিষু

0: আমি পাকঘরটো বহুত বস্তু আমি ব্যবহার করো, গাখীরে হোক মৌয়ে হোক হালধি হোক, আজিকালি তো বহুত মানে ভেজাল হয়েছে আপনি জানেই ভালদরে, গতি সেই ভেজালবর কেনেকে আমি চিনাক্ত করব পারো, কি উপায় আছে, কি ধরনের আমি তাতে পরীক্ষা করব পারো আমি ঘরতেই আর সরু সুরা বস্তু বা কেমিক্যাল লই পেলায়, গতি সেইখিন আমি তখন আমি এটা একটা কর্মশালা হিসাবে আমি অ্যাওয়ারনেস প্রোগ্রাম হিসাবে আমি করিম বলে ভাবিছো।
1: হয়, খুব ভাল একটা ব্যবস্থা। এতিয়া মই আপনাদের খুঁজব বিচারিছো যে কোনো স্কুলের পর যদি ছাত্র ছাত্রীক লই যাবলৈ বিচাৰে আপনাদের তালে দেখাবলৈ কেনে ধরনে যাব পারিব, আপনাদের আগতীয়াকৈ যোগাযোগ
2: করব লাগিব? হয়, দুই ধরনের হয়। একটা হল কি, কোনোবা যদি ছাত্র ছাত্রী পোনপটিয়াকে যায় একো অসুবিধা নাই, খালি অকল আমাৰ আমাৰ মুখ্য কার্যবাহী বিষয়ার নামত এখন দরখাস্ত দিব লাগিব প্রধান স্কুলের প্রধানজনের পৰা, কিন্তু আগতীয়াকে জনালে এটা সুবিধা হয় কি, আমি সেই স্কুলখনের কারণে আমাৰ এজন শৈক্ষিক বিষয়া বা আমাৰ এজন প্রদর্শন ডেমনস্ট্রেটর আমি এসাইন করে থাকি পো, খবর নিদিয়াকে গেলে কথা তো আমি যান পড়ো সহায় করি, কিন্তু আগতীয়াকে গম পেলে এটা আমার একটা পরিকল্পনা থাকে যে আমি কেনেকে আগবাই লই যাম। আর আমি আমি জানাবলে পাই খুবই ভাল পাও যে যেহেতু এখন উত্তর পূর্বাঞ্চলের প্রথম বিজ্ঞান নগরী, যা দুই আড়াই মাহত আমি দেখা পাইছো যে আমার ইয়াত মেঘালয়তো ওসর থাকার কারণে মেঘালয়ের নিয়মিয়া স্কুল আহি আছে, মেঘালয় ত্রিপুরা শিলং বা আমার তার আশে পাশে থাকা বর্ণিয়াত এই অঞ্চলের নিয়মিয়া বিদ্যালয় প্রতিদিনে প্রায় এখন হলে
0: থাকে,
2: নাগাল্যান্ডের বিভিন্ন বিদ্যালয় আহিছে, ইভেন আইজলৰ পৰা আহিছে, গতিকে এইটোৱে গম পাইছো যে যেটো আপোনাক আমি উত্তৰ পূৰ্বাঞ্চলৰ প্ৰথম বুলি যেটো কথা, উত্তৰ পূৰ্বাঞ্চলৰ বিভিন্ন ৰাজ্যৰ ছাত্ৰ ছাত্ৰীক আকৰ্ষণ কৰিছে, আমি যেতিয়া মিজোৰামৰ পৰা আহিছো যিদিনা প্ৰথম মিজোৰামৰ ছাত্ৰ ছাত্ৰী আমাৰ মাজলৈ আহিছে আমি এতিয়া আনন্দ পাইছো, আৰু লাহে লাহে এইটো বাঢ়ি গৈ আছে,
1: আহিয়ে
2: থাকে, কিন্তু সেইকাৰণে মানে সকলো আহিছে, গতিকে তেওঁলোকে যেতিয়া আহে আমি বাস চাস ৰখা ব্যৱস্থা আমি কৰি দিব পাৰোঁ, আমি সুবিধা এইখিনি আমি সুবিধা কৰি ৰাখিব লাগে কেনেকৈ সেইটো, আৰু খালি যেতিয়াই ইচ্ছা তেতিয়াই আহিব পাৰে, খালি আমাৰ খোলা ৰখা সময়টো হ'ল 10টা বজাৰ পৰা আবেলি 4টা বজালৈকে।
1: হয়, তাতে খোৱাৰ ব্যৱস্থাও,
2: খোৱাৰ ব্যৱস্থা এখন সৰু কেণ্টিন আছে, লাহে লাহে কেণ্টিন আমাৰ ডাঙৰ কেণ্টিন হ'ব, এতিয়া সৰু কেণ্টিন এখন আছে, গতিকে কোনোবাই কিবা খালে তাত খাব পাৰিব, কিন্তু এটা কথা মই সকলোকে অকণ সময় লৈ যাব লাগে, আমি চালোঁ যে এভাৰেজ এজন মানুহ যদি তাত যায় গোটেইখিনি বস্তু চাবৰ কাৰণে 2.5 ঘণ্টা বা 3 ঘণ্টা সময় লাগে, কিন্তু আমি 4টা বজালৈকে টিকেট দিওঁ আৰু 5:30 আমি বন্ধ কৰোঁ,
0: 5:30 বন্ধ কৰোঁ,
2: গতিকে 4টা বজাত টিকেট কাটি সোমালে 1 ঘণ্টাহে আপুনি হাতত পালে,
1: সকলোখিনি
2: চাবলৈ সময় নহ'ব, লৰালৰি হ'ব পাব, কিন্তু খুব লৰালৰি হ'ব দৌৰাদৌৰি, গতিকে অকণ আগতীয়াকৈ আহিলে আগত সময় লৈ অকণ আহিবলৈ 3টামান বজাত যদি আহি যায় 2 ঘণ্টা সময় পালে চাবলৈ, গতিকে বিশেষকৈ ছাত্ৰ ছাত্ৰীয়ে যিহেতু শৈক্ষিক কাৰণত আহে আগবেলা যদি আহি যায় তেতিয়া তেওঁলোকে গোটেই দিনটো হাতত পায়।
0: আপুনি ভাল পাব যে যিখিনি ঠাইত হৈছে এই চায়েন্স চিটিখন পৰিৱেশটো, আপুনি কেতিয়াবা যাব তালৈ, চাৰিওকাষে কিমান সুন্দৰ সেউজীয়া পাহাৰ, মানে সেইটো পৰিৱেশ চাবৰ কাৰণে বহুতে যায়, মানে খুবেই ভাল লাগে আৰু মনোমোহা এটা দৃশ্য আৰু তেনেকুৱা।
1: আপোনালোকে যিটো এতিয়া কৰ্মশালা হ'ব বুলি ক'লে তাৰ কাৰণে আপোনালোকক কেনেকে যোগাযোগ কৰিব?
0: ইতিমধ্যে আমাৰ ব্যক্তিগতে মোৰ ফোন নাম্বাৰ দিয়ে আছে, তাতে মোৰ ফোন নাম্বাৰ দিয়ে আছে, পেপাৰটো আহিছে আমাৰ,
1: এবাৰ কৈ দিয়ক।
0: মোৰ নাম্বাৰটো হৈছে 9101523389।
2: তাৰোপৰি আমাৰ এতিয়া আমি যিহেতু বিজ্ঞান নগৰীৰ আমাৰ ৱেবছাইট হৈ আছে, সদ্যহতে আমি এছটেকৰ যিটো ৱেবছাইট estec.assam.gov.in সেই ৱেবছাইটত আমি গোটেই পঞ্জীয়নৰ গোটেই ব্যৱস্থাখিনি কৰি দিছোঁ, তাত এখন ফৰ্মখন দিয়া আছে, সেই ফৰ্মখন ফিল আপ কৰি আমাৰ তাতে যি কোনটো ইমেইলত পঠাব লাগিব
0: সেইটো দিয়া আছে,
2: ইমেইলত পঠাই দিলে আমি আচলতে এইটো প্ৰথমে যি আহে তেওঁলোকক আমি পঞ্জীয়ন কৰিম, আমাৰ যিহেতু ছিট খুব কম, কিছুমানত আমাৰ 30টা ছিট, কিছুমানত 40টা ছিট, 40টাৰ ওপৰত নাই,
0: নাই,
2: গতিকে যিমানে সোনকালে আহে সিমানে সোনকালে তেওঁলোকৰ নিশ্চিতভাৱে নামটো
0: ডাইৰেক্ট তালৈ চায়েন্স চিটিলৈ গৈও
2: গৈও কৰিব পাৰে, আমাৰ এছটেকৰ ৱেবছাইটত গৈও তেওঁলোকে নামভৰ্তি কৰিব পাৰে, আৰু আমাৰ যিটো মিধি ডাঙৰীয়া যিটো ফোন
0: নাম্বাৰটো যোগাযোগ কৰিব পাৰে।
1: এতিয়া আহিছো আপোনালোকৰ ভৱিষ্যত পৰিকল্পনাৰ বিষয়ে, ভৱিষ্যতে আছে বুলি কৈছে আপুনি,
2: এইটো আচলতে এতিয়া মই আগতে কৈছোঁ যে এটা গতিশীল প্ৰক্ৰিয়া, এতিয়া খুব সোনকালে আমাৰ যিটো মই এস্কেলেটৰ বুলি নকওঁ, আচলতে আমি এইটো ৱৰ্ম হল বুলি কৈছোঁ, মহাকাশৰ এটা ডাঙৰ ব্যৱস্থা যে এটা পইণ্টৰ পৰা আন এটা পইণ্টলৈ যোৱাৰ যিটো ৱৰ্ম হলৰ যিটো কনচেপ্ট, সেই কনচেপ্টত আমি এস্কেলেটৰটো বনাইছোঁ, তাৰ শ্বেপটো তেনেকুৱা হ'ব, সেইটোও এটা আসলে বৈজ্ঞানিক আকর্ষণই হব, সেইটো ধরো অহা এক ডেৰ মাহ।

ভাওনার মূল নাট হাজার কমিটিয়ে নির্বাচন করে দিছিল। কমিটির অনুমোদন নহলে যিকোনো নাট মঞ্চস্থ কৰিব পৰা নহৈছিল। ভাওনার আখড়া গাঁৱে গাঁৱে হৈছিল। ভাওনার আগদিনা গন্ধ বা গন্ধর্ব গীত গোৱা হৈছিল।

হাজারী ভাওনার মঞ্চ নির্মাণের একটা বৈশিষ্ট্য আছে। মূল দৌলক কেন্দ্র করে চারিওফালে রভা দিয়া হয় আর এই রভা সাধারণত চারিখন হয়। কোনো কোনো হাজারে আকো এখন রভাতে ছয় সাত দিন হাজারী ভাওনা করারও উদাহরণ আছে। শাকমুঠি হাজারে আজিকালি চারিখনিয়া রভারে ভাওনা উৎসব পতা ঐতিহ্য বাদ দি মূল মন্দিরের নামঘরতে হাজারী ভাওনা পাতিবলৈ লৈছে। পূর্বতে রাইজে রভা একেলগে হজ করে দিছিল আর সেই হজত রাইজর উপস্থিতি বাঞ্ছনীয় আছিল। হজত উপস্থিত নথকা সকলক দণ্ড বিহা হয়েছিল।

ভাওনার মূল নাট হাজার কমিটিয়ে নির্বাচন করে দিছিল। কমিটির অনুমোদন নহলে যিকোনো নাট মঞ্চস্থ কৰিব পৰা নহৈছিল। ভাওনার আখড়া গাঁৱে গাঁৱে হৈছিল। ভাওনার আগদিনা গন্ধ বা গন্ধর্ব গীত গোৱা হৈছিল।

এই জাতে কৃত নাতে কলি মালাঙে মনু যা ত্যা জানতি কৃষ্ণ সাতাই সারা নাঙ।

0: অধিকারী হয়ে আছিল। কিন্তু এতিয়া সাম্প্রদায়িকতার মেরত সুমাই ক্ষতবিক্ষত হয়ে পূর্বর মহান ঐতিহ্য ই হেরুয়াই পেলালে, পাহরি পেলালে মুক্তি সাধনের পথ। বিরাট চৈতন্য হৃদয়ত উপলব্ধি করে যে সকলকে প্রেম দয়া করুণারে আকুয়ালি লৈ এখন সুন্দর সমাজ গঠন করিব লাগে, সেই কথা ভরিরে মোহারি সুন্দর শান্তিপূর্ণ সমাজখনলৈ আহ্বান করিলে হিংসা খেয়াল ক্রোধ দেশ নিন্দাবাদ আর পৈশূন্যর ঘন ঘোর অন্ধকার।
1: আমি আশা করছো কলিয়াবর হাজারে এই দুষ্কৃতির বিনাশ ঘটায় আকৌ পূর্বর গৌরব রক্ষা করে কলিয়াবরিয়া তথা অসমৰ ৰাজ্যক চিরসুন্দর চিরমঙ্গলময় আর চিরসত্যময় সংস্কৃতির জগৎখনলৈ বাট দেখাব সেই গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠান হাজারী ভাওনার মাজেরে। কারণ এই সংস্কৃতির সাধনায় সংস্কৃতির পূর্ণ রূপ শ্রীকৃষ্ণরও সাধনা। রূপকুঁয়র জ্যোতিপ্রসাদেও কৈছে যে শ্রীমন্ত শঙ্করদেবেও কৃষ্ণকেই আমার সংস্কৃতির প্রতীক করে থৈ গৈছে। অন্যহাতে ভাওনা সংস্কৃতি বিশ্বর সর্বপ্রথম জনগণতান্ত্রিক সমাজবাদ প্রতিষ্ঠার উজ্জ্বল নিদর্শন।